0: এফাদেং এই জাদুগরকে নুয়ত মোয়কে এওরিম নুবনা ইভেস রসুলক এওরেঙ্গে কুরিগে মিহুঙ্গে গাথকবেস ওয়াডাই নুগনবে
1: আতাওয়াসাউ বিহ বাল হুম কওমুন তাগুন
0: এওরেন রসুলুন দগু কুরমা এব্বায়কু আনেব্বায়ক ওয়াসিয়ে কুফাওয়ানি হেয়ে আদি কীত এওরেনি ফুরেদুমুগা হদ্দু ফাহান আলা ফাওয়া বাইকে
1: فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ
0: فَهِ كَلَيْغِ فَانُ اِوْرِنَّا اِكِّ بَاوِ وَدَاگَ نَوَاشَ فَهِ كَلَيْغِ فَانَكِ مَلَامَا لِبِگِمْ وَا بَيْكَ لَوْكَمْ گَانُ وَمُوِهِ

0: বন্যাস আদি এ আজাব কে কুরাস নুয়াতা খে নুকুরাস খে কুরমায় নুকুরুম তিয়াবা মিহুঙ্গে মচ্চা হাম হাম বিগিম্বে তিয়াবা মিহুন জজা লিবে খং কাশবরি তিয়াবা মিহুং কোংলুন খান্ত কাশে
1: ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া নাঈম
0: হাম কাশবরুম তাকওয়া বেরিম ওয়া হুশি সুয়ার্গে তাকে গে আদি বড়ু বেগেম ওয়া নিয়ামত গে

আদি আঙ্গাবানেতে থিয়াবা মিহুং কংগুলুনু খান্তাউগে সাবামু আরামু লিবেনিবি গতুগা থিয়াবা মিহুং খ্যাবয়ে উড়েছে।

0: Mihar gading hendun udhiha gadi 1 minit 17 sekund mi di mera ache kando.
1: Duahuke maulu.
0: Adat kiraj program ke duahuke maulu mi pagar men kom me duahe ke wes mi wah kada kalani itu sere kalu me hama muhim ko samal kan den je fa kom es kama ka tafsil ko wah kada kala bai men ge to mi pagar me mi do wah kada kala ti wes sama wara muhim kama ka argo men ge sehi gotun argo men hama tule he kama masse ke kurairu ga mi am hama kom me rayite ki es kom far de ki wes tule he mi he ka matta ka Nibenje he khidmeta has ka parma kurefa asanda konfronin deva khidmeta ka khidme for ko tin mata ka asanda konfronin smidani wara ki namaste ke te ke kuram asanda ka khidmeta fase ka makli pen ko mak fe kur mata ka kuram da mat sekke ta ka me tu aha ka da ka lo te mi ko ma pe ko ta ma na ki ga mi mal ma te mata ka me go to studio mi bair wada de bani asanda company limited ke assistant manager ahmad shasbe assalam alaikum
2: wa alaikum salam
0: kinetto
2: rangal ngeta
0: arbara marapa ngeta lom program faratu
2: ar shukriya
0: baachir hentunaka ngeta het baachal de mi hasanta khidme reituna fase kama ko den mak fe kurma mi ituru an atoleg asanta counter ta holi fuwa kama agmanna malumat ifane mi ek asanta counter to khidme bihar 11 atolaka dibe kama hame ek asanta khidme ta fase kama ko den mak fe kurma sar mi gina masekete ke kuramon daruga mi raat ungufar bae de fushida veni nafar aliftal mahibadu lamgam gaftal tina dunya meni formulati tal kuda hodugas me asandage counter take hulif wakmal go mena malumat ifani den ko ba to mi har mi amreitun mi asandage khidmat fase kama kulben kama kufe kur mataka tve from mi har mi kurba masekit take
2: at rayatun nang me fasse ha me kanta hitu me liben algun me ane deke ko to gocha me har me tani digital dimala kam me gaum me tani digitally hitu me ta for ko te vene turu ko asanda kon phone me magu fahi kuram me tani then ege tere ga algun me ge portal upgrade kur ma ek hal power ma sek ta ke kuram me har algun me tani
0: mehrmi alamme holuno counter tak ke me fase ha hitu me for ko din mat ka eligen ti ki ha mo fi olekta
2: algun men gane gabul kurani aso digital ko mi kan kuramu magu fahi ko dinas rajituna gatum sidu me den jehna kama ei komme komme taneka ane e vasileta fase han nodibu ma ekko komme fahar ko golam ves mi hun nam udagu an den ege turun am ko rajitun gossa mi ule gina mi mi hun bodati hospital tanga tolu to ge terega ekal hospital to ga asanda ge hitu me dene be fulen ide ja fasse ha ne be fulun nan amilyan ekan kan phone misal kan ichen ne gunas ko sa hala ehma ekal kan ta takatta ka aswal gon me mi wani ane counter ta ke gaim ko fa we has gina di vehra yutong ko sa hitu me naga tantanu ga enge to se ki margas ta ka hospital to
0: তুমি কোমে উনেমে কোরমি দা ডিজিটাল দিমালশে দে এ কোমে তো ডিজিটাল কোরব মি মাদেন মি হিদমত দেনমগ লিবে লুই ফাসে তাক
2: মে আর এগে সাবুম বাবর ইদারি কান্ত তাক বস ফাসে হবে গেন দানে গে তো দেন আলগুন মে মিওয়ানি দে হাসতে বিশ্বনা আহার গাস তো আলগুন মে গে মি মায়া সন্দ পোর্টাল লঞ্চ কোফা লঞ্চ কোরি কোরমায় কো হামা গিনা ফারাত তাকুন হামা পোর্টাল বেনুন কোরামুন এবাতে এক মাদি সালগুন মে বেনুন ওয়া ইনসতে কান পোর্টাল মেদুয়ের কো শেকেস এন ওয়েলিবে দেন পোর্টাল মেদুয়ের কো কেস লুমুন এক সাবুন আসো বাদি মি হ্যাভস ফাসে হবে গেন দানে পোর্টাল গা হুন্নান আসো হুশালান জে হোরি হালিউ মাকা কো নোনি গিনা ফাহারা কেস এন হুশালা ফা দেন মে জেহেনে আনি কালুন ইতুরু দিউ মে বেস হুশালা এহমা এ dekol dekol kes tu muge badal ka portal terenli matan kola fasse have gendana aslo e beenum wa document tahki ko ba kan mi hunna ingi gendana e kes lu lair was mi kon se kam beenu mani kon ka hala medical documents tak ek kan kuri ge treatment na ga for ja e ti lanj he kama de ge to rung haro tafsil lanj he chi hore ja e ge documents tak ek ko submit koruma bank slip submit koruma ehore ha kamen aslo portal teren tankola rangala fennang innana den bali mi hunna veseru nuni ehitere ka vesleven leveru ehitere avs fennang innana ko sakam me bali mi hage peanum bani cases la iruga
0: e kam de me te sasne de me tividalu e ne mi bara

0: மேயஸ்திரின்.
1: بسم الله الرحمن الرحيم. السلام عليكم دتوي قوما اكرم غرونكم خدمت كربي مها خدمت ترينا مرحبا دنوا ارغون منغ قوم ميداه مي مفاوركم كا مي مينيمون كم كا ميريت كم كا كنس تبي مها خدمت ترينا نوهن لوي باكي هيتكي هو دعات الرد كرا ارغون منغ ايجك خدمت تري ميدك اسرب بينا خاص كره ميستري مي بروجرام اك مي دست بفنا مي بدو كرني ارغون ركيا دتوي قوما اكور خدمت كروا فا مها بفنا ارغون منغ هيتكو وني ورا فون دويب ورا mati veri loy penget algon men e befrun ge me khidmet tami bala ga nani no han shukuru er kama ki war lobing warang heu hetako e fata ko me befrun ko besal go men ge hetako wani no han mati veri kadara fakhur sharaf inge to hima dime kom pina ko de hima ye ge khidmet terin met ge sro ben ko de bi te de ri khalas teri pura ma sekket ta kataka uri ha befrun nas war pod algon men shukura da kora war pod shukriya inge to ati me steri mislista program mi hafta ga sal go mi khas korani dime kom war agur khidmet te ke kora wa fa ফলকা আদি কম হাফতা কি সলগমেন্ট বে ফুনা মে পদ্দ কোতে মে স্টিরিয়া কি কম মে স্ট্রং কোন কম আবার আগুরি খিদমত কি করবা ফা বে ফলে মে দু সলগমে এদেনি মে দু কম মে খিদমত তরি কি বেস খিদমত গ নামুনা বে ফলকা বুমা খিদমত গ বাফাতির তে দুরি ইখলাস তে বে ফলকা বুমা এহেম মি হুননা হেউ এতে কাওমত তে দুরি কাওমং হেউ এতে মি হক খিদমত তরি কবুমা মিকা আলগমেন দাস করবেনি ইজ্জেগে খিদমত তরিং কি খিদমত গ সফহা তাকুম ওয়ারগিনে প্রেত আলগমেন লবিকেন্দে এহেম মে দু কি খিদমত তরি আয়াবস্ত বে ফুন হাম পদ্দল করবুম গ ফুরস algum arwana tibe from algumenge program ke baerwe algumenge khidmat teriya ya not me stiriya wah ka dakkale ma ai ebe from ke tajriba in tajriba hodde ma tibe from wah ka dakkale ma algum ha fursat te mitan mas ko deni tine tine hatar sumen hai sumen hai ka gul wag tibe from me program ke baerwa daking algumenge me stiriya baddal kurwa wah ka dakkale ba tajriba ta hodde wange to kudwa gut kolik teron baddal kolla

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং আদি মিয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বুমং আদি দন্নবানি বেস হাম একানি একালাং গে আশ
1: মে দিবেহরাজ্যে গাড়ু দিবেহরাজ্যে গাড়ুন থিঙ্গাড়ি তিরি সামিনটু গামি গেনেস্তেনি মিয়াদগে আসুরু নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গেদোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

আমালটা কবুল করে বুম বিনা বিফাবানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাবানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাবে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দীন খলাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশব আদি জুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ দীনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দীন খলাস করাবা একলাঙ্গ কিবায় আলকান করাবা শব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাবে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মি হুন আমর নুয়ে কিয়ামত দওহুন আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকম করা ফাদান একালাং ইয়াং আলকম করমে ফাহে তিবা ইয়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকম করমে।
1: মি দিবেদাচে গাড়ু দিবেদাচে গাড়ু আগাড়ি চৌবিশ মিনিট কমি গেনেস্তানি মিরে মাগরিব নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি তোয়া।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শবরুন তিয়াবামি হুন দুআ কো দন্নবানি আসসাওয়া ওয়ারিগেমবা আদি কুত্তম ওয়ারিগেমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলম ফুলাগেম ওয়ারিগেমবানি তিয়াবামি হুননা একুগে
1: মি দিবেহরাজ্যগড় দিবেহরাজ্যগড় ফতি হাতরগড়ি সালিস হামিনট গমিগেনস্তেনে মিরেগ ফতিস নামাদ গুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ